আনন্দর রাণী তাই ইমান কাষতে, অথচ তাই হেনো ইমান দূরর, মাজতে হেঙার হই অট্টহাস করে, ছন্দহীনতার গভীর গহ্বর।

ভগবান পুরুষর সন্ধান চিবিশ্বর ছন্দে ছন্দে নাচি বিলাই ছন্দ মহাপ্রাণ। মহাকাশ বরা নক্ষত্র গতিত অনন্ত ছন্দর বাজে নাগারা, মহাকাশ ভরা নক্ষত্র গতিত অনন্ত ছন্দর বাজে নাগারা, মন অশ্বেরে কেয়া খটাখট শব্দর ছন্দরে করু ছন্দরে আখরা, ছন্দর আখরা করুন।

স্বকীয় রূপ লই বহাগ্ন আহি কলই ব্রহ্মপুত্রর দুই পারলৈ নহয় জানো এই ব্রহ্মপুত্রর মহান ঐতিহ্যই বাকী।